0: Zamelmo lagla ing waktu seran tombing senjilpan ketemu ing ille hom tho honna kem ngo lau dien thae top swa nit teng yen pan la ka swan hi ka sen la in ka zwan hon pam san ka zwa in lau mel pu ka the lau tot no in ka zwa om lo song นี่แต่งข้อสักไงตัวเก่าสวนทุ่งทางวานกระตุ้นเจ้าเงินกระจวมก็มาดีงาะกระจวกกระอ่างก้อยเดียงหายบ้างเงินตั้งรักละสิพอนี่เฟบรารีนิสกิกุมสร้างเนี่ยสมนี่ได้งาะ
1: สรุนเนียงเกลจิงตอมเป็นงินะเฟบรารีนิสกิกุมสร้างเนี่ยสมนี่ได้งาะzuamel mu ngak la ing ti a apua akaswani chu tan pura ding nge nge ya ahon pua hia la voi a he to a kien hia again he tu nau pang fel so kim a he I mean apu khama ma a mi fel ma ma a he a tu ina kum li in upapan ma le gen the lo sak the lo nei lo ina nau pang kam te ma ma le fel ma ma a he nau pang fel kim apa lalmal som le anu thian ching te a ki pan pathian wal zol na ta ane te la kwa upa pen a he a kumli in upa hi aman nau pasal khat ane ya tuina siam sin na khovel ki tai te na lama kibul phu panina tu kumina Ebenezer Academy a siam sin lel he khalam kibul phu na Sunday school a ABC kanan veng a beginner a tu kumina sinpan he naupang felkim a hi le naupang dang to kibang dongina pau the bai ma ma a kum thum lel a hi in leng nu le pa in hoi taka asin sak bangona thu le la te theina tu ni tan dongina thule la lunglo tina athule la sin hyak te gen hya in sak hyak thanwa ma ma lai he

আকাশবাণী চুড়াচাঁদপুর এফ এম জালেখাত পৈলি মেঘার ঝাঁকি পান হুঁকি পোয়াংখিয়া আহি তুনি তাকলাম দাগ নিলে মিনিট সোম গালে গিয়াত আগিন তকি তনিন তুন তাকলাম আদিঙা হুন সে হুন আহি তা আমা সাপে নিাই হেতু তে তেং তেং তাকলাম ফা দাগ থমুগিং জিয়াঙিন মুম্বাই পানা লাকসোন বিবিধ ভারতী হুন সে ইাই হেদিঙা দাগ লিলে মিনি সোম গালে গাইনা তু জান ইকি জিং দান তং পি তে পন হেয় না হুন ওম দিং হে দাগ গাইন কবুই কম্পাউ ইন লিন্দা গাং মি লোম তে পান পথিয়ান পানলা ইাই হেদিঙা দাঙালে মিনি সোম লিঙাইন বাই ফে কম্পাউ ইন হেলু লাল বাই ফে লোম তে পান ইন ইাই হে নোন দিং তু না দাগ থমুগিং দিং টোকি তো না মুম্বাই পানা লাকসোন বিবিধ ভারতী হুন সে ইাই হেদিং